রাইরে আজ কে বাস গুর কিনো কে হর কুকর তিনে লগাই রে রাও বাজ ফুনিয়া ছপরা থামিয়া নিকরিয়া কর পায়া রে বিন জড়িয়ে লে জড়িয়ো জড়াওয়া থেওয়া কচরজ লায়া রে দাদি দাদ না পৌঁছন হারা চুপি নির্নো পায়া রে মাল গুলি চে বেঠিলে মৃতক নেন দিখালন তায়া।

পারে, মা পিতা পাই সুত বন্ধত আর কোন গ্রহ কি না রাও, তন্ত প্রাণ হোত জব নিহারে, তেরে প্রেত পুকার আজ ধরি কৌ নে।

ต่อสื่อจินมันรักยาอักนีปายวาจัยปนอาเคสับจายเจตามโอปริตสวาดสับบาคาลกดากาดากดากโดสมัชชลยาลาเอดรเกนเบสนนาหิจายकर्म मिले आखन तेरा नाओ जित लग तरना होर नाही थाओ जे को डूबे फिर होवे सार नानक साचा सर्वदातार तनासरी मैला पैला